0: তো হিন্দাইয়া ধরম মাকু বুড়ি ফুরন্দ এম কেদা
1: হই কিশোর মাঝি ঠেন ভিটা এখরিং কাতে ডেল হাজার কাউডি এম কেদা
0: তাহে না কিনু পারে
1: ততনে লই কিদা তো আজ হতে নামালে চালা
2: আধা পতিও খাতির গেল হাজার টাকা ফুরন খবর কাগজ করে নুনকান ঘটনা কথা তুই পড়াও কাজ গে
1: হিলি নুই পড়া তো বই উড়ুম লদিয়া
0: নুই দেব কই কলেজ খানে হিজুক কানা
1: ও হো হো সাংঘাত আপে তো অল সেড়া হড় হো আলে সা তো বাং পে জড়া
2: বাং আহ চিদা বালে জড়া আচ্ছা সাংঘাত রুগী তো হাসপাতাল তো কই দিলি দে আছে বাং
0: হাসপাতাল হানে মোড়ে মাইর সঙ্গে রানীপুরে হাসপাতাল উ সঙ্গে দো কয়ে চালা
1: সারি কথা কে সাংঘাত আচ্ছা দাদা হেড লেন খান না খান সিঙ্গার সেট হারমা হারাম ঠেন ভেজা কায়মে তুসি মইয়া বাপা দিন কো গটায় লাগি
0: হই লই আই
1: মা তাহলে চালা লেন গে সাংঘাত ধিনুন না খান আখড়া সেট হিজু মে হো ওড়া কো যাওরা কাতে তামাক লে ঠিক ঠাকা কাজ ডুংরে আতরে ভাপলা বলে কথা হো
2: হই হই তাহলে চালা আনা
1: হ্যাঁ আলম হিড়িয়া
2: বাঙা দুন নোয়া মুচের লাগি সামাং দাপরাম লড়ি তো আজাট গিয়া লাগি তো লাগতি কেনা সিকনাত সিকনাত তো নোয়া কাস ডুগরি আতু খনগিন মেহাও বা

0: Raga. Delah. Delah, tunggu mitha kok hiuk teman.
1: Ini tuh mana? Mas.
0: Olo kula tuh. Cega ale saude Peru ya.
1: Bangat sangat kan kata tuh bang. ঠিক মানে যখন লাই দা চলো তবে
0: হ্যাঁ বেলা এ বেনসো তুমদা মিঠাই মালিং পে সাঙ্গাত মাস্টার তালিং মি আঠাগলি নওলেন গে

0: 상가 오던 다다 상가도 어느 우이터 상가 내라호 마시 들어서 오르고 있네 지나 찍 카트 에호 이주 암터 오던 다다 히 내라 아빈 후들아 해
1: 줄래
0: 찾다라 뭐
2: 에이 아무 자라 저야 맞다
0: 아무 아무 자라
3: মনায়ক কানা কাশ ডুমরে আতুরিন জতন কো হেজ কানা
0: সাঙ্গা এর কম হো সামাম আতুরিন হো রামছেন কো হেজ কানা
3: মিন খান চিতা চিত খাতি
4: মাস্টার দা মাঝি উড়ারে গাল মারা হতাই নম সানাম কো আতলে ঠাড়ো গোটা ওয়াকাতা নোয়া কাশ ডুমরে আতুরে স্কুল জেল কা চালা কানা উনকা কে চালা
0: ওই হো সাঙ্গা মাঝি আর সময় কার সাজি কথা তো ই সানাম বড়ি লই বুঝো কাত বুঝে দা
5: উচিত মনে মাঝি লাগতি বান নোয়া আতরে মাঝি পাল্টা হই
4: যাহাই মাঝি আতরে রেগেজ হড়ে রডত কুয়া আতরে না ভলে কামিরে জাগে দারামা উনকান মাঝির না তো লাগতি বলি
5: মাস্টার বাবু আলে বাগি টকাতে কাতে নো বাং চালা আর আলে সাথে থেকে কাহে না
4: না বাংলা চালা আছো মাস্টার
5: বাবু বাংলা চালা আছো বাংলা চালা
0: বাড়াই সাঙ্গা কদন দাদা ঠেন খন সানামা আঞ্জম কাতে কাশ ডুঙ্গে আতুর কোন চালা রে নাম ভাবিত ইনতে আম চালা মারাং রেগে নোয়ালে ঠাড়ো গোটা
4: হ্যাঁ নোয়া গেলে ঠাড়ো গোটা

0: 9912 যোগাযোগ করন্তু।
1: যে নদীরে বন্যা নাহিঁ সে নদী নদী নুহেঁ। জীবনরে যৌবনর বন্যা আসিলে মনে না কূল কিনারা, কূল লঙ্ঘন করে ধাঁ যায় মিশিবাকু সাগর দেহরে। সতরে আকাশের জহ্নতারা নথিলে আকাশ শোভা পায় না, গোলাপ তুলিলে সহিবাকু পড়ে কণ্টার দহন। সে দহন প্রেম ও প্রীতির দহন, নই পরি বহি যাওতিবা জীবনরে কেতেবেলে গোলাপর নরম স্পর্শ তো কেতেবেলে মিলে কণ্টার দহন, এহাই জীবনর সত্যতা।

শ্রোতা বন্ধু, ডেঙ্গু জ্বর সম্পর্কের সূচনা। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। বর্ষা দিনে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অধিক। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। ঘর মধ্যে বা ঘর নিকটরে কোণী স্থানরে জমিথিবা পরিষ্কার তথা স্বল্প পানিরে ডিম্ব দিয়ে। এই মশা সকাল ও সন্ধ্যা সময় এবং দিনবেলে মধ্যে কামুড়ি থাকে। ডেঙ্গু প্রতিরোধ পাই ঘরে থিবা বিভিন্ন পাত্র এবং ফুলকুণ্ড আদিরে কিংবা ঘর চারিপাখরে জমি রহুতবা পানিকু অন্তত 2-3 দিনে থরে নিষ্কাশন করে দিয়ন্তু। দিন হেউ বা রাতি শোইবা বেলে মশারি টানি শুয়ন্তু। জ্বর, গণ্ঠি বিন্ধা, আখিরে যন্ত্রণা হেলে তুরন্ত ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা করন্তু। সরকারি ডাক্তারখানে ডেঙ্গু রোগীঙ্ক পাই পরীক্ষা ও চিকিৎসা বিনা দেয়রে উপলব্ধ। সূচনাটি এতিকিরে শেষ হলা।

শ্রোতা বন্ধু, আপন মানে হিন্দি চলচ্চিত্রর গীত শুণুচান্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর। প্রচারিত হেউচি এফএম ব্যান্ডে 102.9 মেগাহর্স যোগে। পরবর্তী গীতটি নেইছু আ অব লড চলে চলচ্চিত্রর। সমবেত কণ্ঠরে গাইছন্তি শিল্পীমানে হেলে কুমার সানু, সনু নিগম এবং অভিজিৎ।

কৃষ্ণ ভগবান বিভু নাম গাই গাই বীণা যন্ত্র বাই বাই পাখে উপস্থিত হয়ে দেবর্ষি নারদ কু দেখ পাইলে আদর্শ গৃহী পরম্পরা কু শ্রীকৃষ্ণ ভগবান নারদ কু পাদ্য অর্ঘ্য দেই অতিথি হিসাবে তাঁর সমুচিত সম্মান কলে। কারণ পদ্ম পুরাণের এই মর্মরে উল্লেখ অছি গৃহীণাং পরম ধর্ম প্রোক্ত চাতিথি পূজনং।

0: অতিথি পূজা হি পরম ধর্ম ইহা যে পালন ন করে সে সমুদায় গৃহী ধর্ম বি পালন করু না বলে বুঝা পড়ে
1: নিশ্চিত
0: অধিকন্তু পিতা মাতা গুরু ও অতিথি দেবতা বলে আর্ষ গ্রন্থ মানকে কুহা যাই যথা।

0: স্ত্রীহীন হই স্ত্রীপতি উবলাই বা অযুক্তিকর অটে।
1: হ্যাঁ
0: এয়া হই পারে স্ত্রিয়া নামনি কেউ পত্নীর পাণি গ্রহণ করি তু স্ত্রীপতি হই পারু। শত্রু সঙ্গে পরাক্রম প্রকাশ করি তু বিক্রমী নাম বহন করি না বরং কেবে বহু কষ্টরে উপরক আকাশকু চাহি পাদ ছাটি দেই তু বিক্রমী নাম বলাইছিলে বলাই পারু। তো পরি ভূমিহরাক মধ্য ভূমিপত্র আখ্যা দেবা নিতান্ত অসঙ্গত মনে হবি। ভাবিলু থরে আরে অবিবেক গুণহীন তোর এই পূজা।